0: লাগি গেল, ভালো লাগে, বহুত খুশি বি লাগি আজি।
1: আজ্ঞা, আপনার আজি আমার সাথে সিধাসলখ কথা হচ্ছন্তি, আর নিজের অনুভূতি মধ্যে আমার সাথে আপনার শেয়ার করে পারিবে, আপনাকে লক্ষ লক্ষ শ্রোতা মানে মধ্য শুনুছন্তি।
0: আজ্ঞা ম্যাম, ম্যাম মোর ওটা অনুভূতি কথা কইছি, মু সেতবেলে পাঠ পড়ছে দশম শ্রেণীকে পাঠ পড়ছে।
1: আজ্ঞা,
0: আর আমার ঘর পাখরে মামু ঘর পাখরে মহানদী, আমি মহানদী কি ক্রিকেট খেলি সারি গোড়া হাত ধরি ফেরু।
1: আচ্ছা,
0: গোড়া হাত যেত ধরিয়া যাই সেত গোটা ডাটায় কোড়ে লাগি আই না পাখে, আমি বসত সে ডা ভিতরক গল দেখি তা ভিতরে খালি ইলিশ মাছ সব খুয়াই আনিকি থাকছেন আই না ডাটায়। আপনার সেতবে পিলা মুন্ড সেত
1: বুদ্ধি
0: গোটাই দুটা ইলিশ আপনি কমিটি নিয়ে যা।
1: আচ্ছা,
0: ইলিশ মাছ উঠেলা বেড়ে গোটা পেট তলে সব কঙ্কা।
1: আচ্ছা,
0: পেটা ধীরে বি বহু চিকন
1: মাছ
0: কটিগ আছ কোণ আগে আনি হাত তো কটিগলা, রক্ত তো বাহারা, মনকু দুঃখ হলা, হাত টা সেটি খেয়েদেল, আগে চাইলে কেরা হাত বাড়ি হাত খন্ডিয়া হলো, ঘরে গেলে আজকে মারা খাইল, রক্ত বি আমি ঘরে মারা খাইলু, এইটা মানে গোটে অনুভূতি ম্যাম।
1: তবে আজির টপিক যাহা আছে, আম্ব গছরু পাচিলা আম্ব তোলিবা বা আম্ব গছ মূলরু পাচিলা আম্ব সাউন্টিবা, এমতি কিছু অনুভূতি আপনকৰ আছে কি?
0: আজ্ঞা কাম আছে।
1: হ্যাঁ কোন্তু
0: দিলাবেলে যেতবেলে আমার খেলা ছুটি হয়ে সেতবেলে আমি আম বিজিবাটি স্কুল যে পাঠ পড়ছিল রত্নাকর বিদ্যা মন্দির।
1: আগে
0: সেইটা হলো উৎকলমণি দাস গোপবন্ধু দাস জয়ী যে অছন্তি রত্নাকর পট্টি তাঁকর স্কুল, তাঁকর স্কুল স্টুডেন্ট মু যেতবে যায় আম্ব তোলিয়া সেতবে বগিচার কে নথান্তি গছ থাকে আবল ফল ফলি
1: থাকে,
0: কিন্তু কিছু দূরে গোটা ঘর লা যেটা আদিবাসী সে লোক সে জগে আম্ব গছ, আমি তা আগে ধ্যান দেব নথাও সবুলে যাই আম্ব তোলি আনু খাউ, সে ফলটাই আমি তাগিদ কলে আউথরে যদি আসব তাহলে তোমার হেডসার যে কইদি।
1: আচ্ছা,
0: তারপরে আমি ডরিগলি, আমি সব তারপরে গলুনি, কিন্তু আমার গোটে সাঙ্গ লা আমি কবর দিলা কেন আমি আউথরে যা খাইবা, আমি থাকে যাইছু কিন্তু হেডসার পাখে খবর হয়ে যাই।
1: আচ্ছা,
0: তারপরে যেত আমি ফেরিলি স্কুল কু আগে সেতবে ফেরিলা বেড়ে সার আমি রুম কু ডাকলে পিওন হাতে পিওন আইলা কলা তোমার আস সার ডাকছেন, আমি গত বার সার ডাকছেন, তারপরে তো আজ্ঞা পুরা গোড়ু মুন্ড পাহাড় চিড়ি হয়ে গেল মন সেই আম খাইবার পুরা বুঝি গেল, আমি জানি কিন্তু সার কানে খবর আসি পৌঁছি অনুভূতি গোটে
1: আম্ব তোলিকি মাড খাইবার অনুভূতি আপনার আজ আপনার স্মৃতি কু উজ্জীবিত করেদেলা, সতেজ করেদেলা সেই সব কথা কু আম প্ল্যাটফর্ম মাধ্যমে, এফএম রেইনবো প্ল্যাটফর্ম মাধ্যমে। ওকে, আজ আপনি সিধাসলখ আমার সাথে কথা হলে, ফার্স্ট টাইম পাই এতে সুন্দর অনুভূতি আমার সাথে শেয়ার কলে, আপনার বহুত বহুত ধন্যবাদ।
0: ধন্যবাদ।

আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক আমার পরবর্তী কার্যক্রম হিন্দি সংবাদ রেলগাড়ি প্রচার করছে আকাশবাণী দিল্লি কেন্দ্র।

ওয়েলকাম ব্যাক টু করছেন মিউজিক্যাল ইয়র 100.4 আকাশবাণী এফএম রেন বোকাডেক দেশ দেল তকরে রেডিও হামসবার স্বাগত আছে আপনার সহ সো চলছি মো দেশ আ মো দেশে আজ আমি কথা হচ্ছে গোপাল চন্দ্র গোখলে সম্পর্কে ফ্রেন্ডস গোখলে ভারতীয় জাতীয় কংগ্রেসর জনে প্রমুখ নেতা লে সে মানুলে যে দেশের উন্নতি শান্তি আ আলোচনা শিক্ষা মাধ্যমে হি সম্ভব হয়ে পারিব ব্রিটিশ সরকার অন্যায় বিরুদ্ধে তাঁর শক্তিশালী ভাষণ ভারতীয় মানুষ প্রভাবিত করে গোপাল চন্দ্র গোখলে জীবন আমি শিখায় কি দেশপ্রেম কেবল যুদ্ধক্ষেত্রে নুহে শিক্ষা সত্যনিষ্ঠা ও সমাজসেবার মধ্যে রয়েছে তো ফ্রেন্ডস আসন্তু আমি সংকল্প নেবা শিক্ষিত হওয়া অন্য মানুষ সাহায্য করা ও দেশের উন্নতি নিজ অবদান এটি শেষ করছু আজ মো দেশ প্রোগ্রাম মো পর্বে যোড়ি যাচ্ছেন আর্য শুভি যে আপনার সহ রয়েবে পুরা রাতে 11টা পর্যন্ত এটি সাগর কু দিয়ে কুদ বিজয় রয়েছি নমস্কার।

0: সাথে জড়িয়ে দিয়েছেন আমরা নেক্সট কলার চ্যালেঞ্জ শুনবাদাঙ্গ। হ্যালো, গুড আফটারনুন, কি আছেন আমার সাথে কোঠ আছেন?
1: হ্যালো ম্যাম, নমস্কার, জয় জগন্নাথ। মু প্রফুল্ল প্রধান কহুতিলি, কুয়ারতাল মাণিয়া মন্ত্র।
0: প্রফুল্ল ভাই, আম কার্যক্রম কু স্বাগত। তো কোন কহিবে আজ কেমতি কোন স্যাটারডে চলিছি? আজ আপনকর কাম চলিছি না আজ টিকে রিল্যাক্স আছে, মানে কামর ছুটি আছে?
1: ম্যাম, আমার তো সদাবে ছুটি, সদাবে কাম, আমার উপরে নির্ভর করে বলে আমার ছুটি যেটা না, আমার বুণাকার কাম আমি সদাবে পাইবু সেতলে বুঝি সেতলে কাম করিবু।
0: যা হো, মানে যাহাকে কুহন্তি আত্মনির্ভরশীল, আপন সেই আত্মনির্ভরশীল হইপারিছন্তি। তো আজি আজর টপিক বিষয়ে ভাই কোন কইবে? এমতি কিছি প্লেস যেটা আপনকে বহুত মানে খুশি দেই থাকে, রিল্যাক্স করে থাকে?
1: ম্যাম দেখন্তু, বিভিন্ন প্রকার কথা তো মু শুনিলিনি।
0: ভাই জন কহিলে সাংে সাংে নি। আজ্ঞা, মোর মোর গোটিয়ে জিনিস হচ্ছে, মন খারাপ থাকে, মু ঘরে রহি যায়, কি গীতা ভাগবত পড়ে। আজ্ঞা, আর যদি আজ কিছু প্রবলেম ঠিক না হলা তাহলে সাংে সাথে সহ যায়।

0: আমার সাথে জড়িয়ে যাইছেন আমার নেক্সট কল হ্যার চালন্ত শ্রীনা বাদাঙ্কু। হ্যালো, গুড আফটরনুন, কে কহুছন্তি, কোডু কহুছন্তি?
1: ম্যাডাম নমস্কার, মু জগৎসিংহপুর রু ডলি কহুতলি।
0: ডলি ভনি, আপনাকে আমার কার্যক্রম কো স্বাগত। কোন কেমতি চলছে এই উইকেন্ড?
1: হ্যাঁ সেমতি যাই যাই চলছে, মেঘ হচ্ছে, বর্ষা হচ্ছে।
0: তো বর্ষা কো এনজয় করুছন্তি না? বর্ষা ভালো লাগুছি না?
1: বর্ষা যদি জোরে হেইকি ছাড়ি যায় না ভালো লাগন্তা।
0: আচ্ছা, যে অল্প অল্প বর্ষা টিকে গরম বড়াই দেউতিব।
1: ছাড়ি যাউছে এই যে গরম উঠুছে, যা কাই রে কোন?
0: ঠিক আছে,
1: তাহলে ভালো ভাল কি খরা হচ্ছে, যুগ যুগ বর্ষা হয়েছে, তারপর যে খরাটা মারছি,
0: তো বর্ষা খরা
1: কোপরে আর কাহাকু রক্ষা রক্ষণ নাই। আ
0: আজ্ঞা, কিন্তু এই সূর্যঙ্ক তাপ যেহেতু চালিছি, তেমন সবুলে সতর্ক রহবাকু পড়িব। তো আজ টপিক বিষয়ে কম কে ভী?
1: টপিক বিষয়ে কে ম্যাডাম, মতো তো পুরীটা বড়িয়া লাগে।
0: সমস্ত পুরী যা ভাল লাগে, যেত মন দুঃখ থাকে চাল জগা পাখু, জগা দর্শন হয়ে সব কিছু, জগা হাতরে, জগা হাতরে সব কিছু ছাড়িদেলে মন শান্তি হয়ে যায়।
1: তারপরে যে সমুদ্র কূলক যাতে যে ঢেউটা আসুথব, সে ঢেউটা তো দেখি দেলে আহুরি মন
0: আজ্ঞা। ও ডলি ভৌণী সহ কথা হু, তা কলটি কটি যাই, কিন্তু সে সেমতি সেয়ার কলে কি সেই জগন্নাথ পাখু গলে মানে পুরী ধাম কু গলে শান্তি লাগি থাকে। তো প্রায় আমার সমস্ত ভাই ভৌণী মানে আমার সহ সেয়ার করেছেন যে আমার জগন্নাথ আমার ভগবান হয়ে পারতি, কিন্তু বেড়ে বেড়ে সে সবু আবেগর ঊর্ধ্বরে থাকে, আেড়ে বেড়ে আমার মধ্য আবেগ পালটি যাতে সি, কিনা তাঁকরি পাখক যাও, তাঁকই টিকি গাড়ি।

0: তো আমার সাথে জড়িয়ে যাইছন্তি আমার নেক্সট কলার, চলন্তু কথা হইযিবা। হ্যালো, গুড আফটারনুন, কে কহুছন্তি, কোরু কহুছন্তি?
1: জয় জগন্নাথ, নমস্কার।
0: জয় জগন্নাথ, নমস্কার, কে কহুছন্তি, কোঠু কহুছন্তি?
1: মু কহুছিলি রাজেশ নায়ক ফ্রম চাতিকা বাজার জগৎসিংহপুর।
0: রাজেশ ভাই, আমার কার্যক্রমকু স্বাগত, কোন কহিবে আজর টপিক বিষয়ে?
1: সুন্দর টপিক আনছন্তি, সেটিমেন দিলস ধন্যবাদ দেবি। আজ্ঞা, আর এই টপিক উপরে বহুনি কইবি, অ্যাকচুয়ালি কথা হচ্ছে।
0: আজ্ঞা,
1: সবুঠারু শান্তি লাগে মতে কোন গোটা নিরোলা জায়গা, কিংবা কোন গোটে চান্দিনী থিব, বড় গছ মূল থিব, কিংবা গোটে পড়িয়া থিব, বড় গছ উৎস, বড় বড় গছ থিব, পবন বহুথিব, কিংবা পোখরী, বড় বড় পোখরী থিব, সে স্থান গুড়া শান্তি লাগে।
0: আউ
1: সে জায়গায় বি মতে বহুত শান্তি লাগে, যেতবে মোর মন টিকে মানে ডিপ্রেস রে পলাই আসে, যেতবে মাইন্ড টিকে অপসেট হয়ে যায়, মু বহু সময় পড়ায় শ্মশান গৃহ সব এবে নয় নয় হয়েছি, মশানি ঘর
0: সেটি
1: টিকে বসিকি টিকে ধ্যান করে।
0: আচ্ছা,
1: লোক মানে কিন্তু আমার গোটে কথা রয়েছে, বিশ্বাস কু বিশ্বাস নাই, আসবে একা যাব একা, লোক কিন্তু লোভ মোহ মায়া মমতা এসব লাগি থাকে, তো সে জাঁতি না যে দিনে না দিনে আমি বি যাব সেই উপরক যাব। মতো টিকে দুঃখ লাগে, কারণ আমার বাপা চালি গেলে ক্যান্সার, গলা ক্যান্সার, সবল টিকে যেতবে টেনশন আসে মু স্ত্রী জায়গায় পড়ায় সেটি বসলে টিকে ধ্যান কলে টিকে মা কু স্বপ্ন কাড়ি মতো টিকে শান্তি লাগে। আ
0: গোটে বহুত ভালো জিনিস শুনলি, সেইটা হি, কারণ আমার লাইফ র অল্টিমেট ট্রুথ হি হেউছি ডেথ, সবু কিছির এন্ড হি সেইটি, আর সেইটি পাই আমি আসছে একা যিবা একা, কিছি সাঙ্গরে নেকি যিবা নি, কিন্তু
1: মানে কোন আধ্যাত্মিক লাইন লোক না, মু টিকে মা কু ভক্তি করে, সন্তোষ মা, ভগবতী গায়ত্রী, যোগমায়া, দক্ষিণকালী, জঙ্গল মঙ্গল, মা কু পূজা করে, মাঙ্ক মন্দির তো পর ডে যায় পুরা 365 দিন, মিনিমাম 360 দিন যাওতিবি। তেণু সবুকিছি সংসার টেনশন মুক্তি পাইয়া টিকে কাম আন্ড কোয়েট টিকে নিরোলারে বসিগলে টিকে ঠাকুর ধ্যান কলে ঠাকুর নিশ্চিন্ত গোটে বাট বাহার করতে, এবং যেতবে মু মানে মাইন্ডটা মধ্যে গোটে রুট বাহারি যায়, জেনারেল লাইফ কি মু ফেরি আসে। আউ
0: যা হো, বহুত সুন্দর কথা শেয়ার কলে আমার সহিত, সো মা আপনাকে সববেলে এমতি খুশিরে রাখুথান্তু, না আমার সহিত সববেলে
1: জড়ি হে কারণ সারা ওড়িশা সারা ভারত সমস্তকে ভালে
0: রাখুথু, বিদ্যা
1: এই যে প্রাকৃতিক বিপদরু মুক্তি করন্তু।
0: আজ্ঞা,
1: আপনাকে ভালে রাখিথান্তু মা সারা গন্ত ওড়িশান্তু, রইলি ভউনি, জয় জগন্নাথ,
0: জয় জগন্নাথ। সো এইথিলে রাজেশ ভাই আমার সহিত, তো সে যেমতি কহিলে সতরে বেড়ে বেড়ে এইসব দেখিলে কোণী হসপিটাল কু গলে বা এইসব স্থান কু গলে আমি না লাইফ র রিয়েলিটি রিয়েলিটি চেক পাইথাও গোটে, সো এই রিয়েলিটি চেক রে আমি জানু যে সতরে লাইফ কেতে অনসার্টন, কেতে শর্ট, কেতে নাজুক আম জীবন, সো সবুকিছি ভিতরে এমতি হি হসি খেলি নিজর নিজ লুহকু পোছি আগকু বড়েবাকু পড়িব, এন্ড যেতে দুঃখ আসু যাহা আসু খুশিরে রহিবাকু পড়িব, হসিবাকু পড়িব, আউ আপনাকু হসেবা পাই আপনাকু ঝুমেইকি রখিবা পাই হি আমি অছু আপনাক সহিত, এন্ড আপন জড়ি হিছন্তি আমা সহিত, মানে আপনাকর ফেভরেট মিউজিক্যাল এফএম স্টেশন 100.4 আকাশবাণী এফএম রেইনবো সহিত। সো চলিছি ডাইল ইন লাইভ চিটচাট, এন্ড আমি কথা হচ্ছে সেই হ্যাপি প্লেস যেউঠি আমি বহুত শান্তি পাই থাও, সো আগকু বি কথা হবি আপনাদের সহ, ঢের সারা এত সারা কল তো নেই গলি আপনার পাখে, তো গোটে গীত আপনার পাখে পৌঁছাই দেছি, এন্ড নেক্সট আমি পুঁ কথা হওয়া, সো কুয়াড়ে বি যাবেনি আমার সহ সবুলে এমনি যোড়ি হয়ে রয়েছে, এন্ড শুণুবে 106.4 আকাশবাণী এফএম রেইনবো কটক, দিল সেই দিল তাক।

વેલકમ બેક ફ્રેન્ડ્સ, ટ્યુન કરીછંદી આપણંકર ફેવરેટ મ્યુઝિકલ એફએમ સ્ટેશન 100.4 આકાશવાણી એફએમ રેઇનબો કટક દિલ સે દિલદાર. સ્ટુડિયો ઘડીને બાજી સારી છે, રાતે 8:02 મારે રેઇનબો ઘડીને સ્ટાર્ટ થઈ જાય છે. સો ગીતરે મિતરે મીઠા મીઠા ગપસપ, કિછે મીઠા મીઠા ઇન્ફોર્મેશન સહિત ઢેર સારા મ્યુઝિકલ મસ્તી વરા શો આસી જાય છે ગીતરે મિતરે આપણંક પાખરે. ફ્રેન્ડ્સ, આજે કાલીર એ ભાગદોડ લાઇફરે અમે નિજ શરીરર જતન નેબા તો પૂરા ભૂલી હી જાઉ છે. এই সব ডেলি বিজি শিডিউল ভিতরে, এই সেডেন্টারি লাইফস্টাইল ভিতরে আম বডিরে ব্লড ডেফিসিয়েন্সি রক্তর অভাব বা আম হিমোগ্লোবিন কমি যা গোটে বহুত বড় সমস্যা হয়ে ঠিয়া হয়েছে. যদি আপনার সবুলে থকাপন লাগুছি কিংবা দেহ উইক হচ্ছে তবে জানি নিন্তু যে বডি কু বহুত হি প্রোটিনিয়াস মানে পুষ্টিকর খাদ্যর আবশ্যকতা রয়েছে. সো কেমতি বড়িবা আপনার বডির এই পুষ্টিকর খাদ্য সেই বিষয়ে আজ গীতর মিতরে ঢের সারা কথা আপনার কহবি, তা সহ পৌঁছাই দেবি কিছু মস্তি ভরা মিউজিক্যাল ট্রাক আপনার পাখে. সো পৌঁছাই দিচ্ছি গোটে বহুত হি খাস মিউজিক আপনার পাখে. সো স্টে টিউন টু 100.4 আকাশবাণী এফএম রিং বুক অটক দিল সে দিলদার.

কাজাক দিল সেই দিলদার স্টুডিও হটিটের সময় বর্তমান রাতে 10টা বাজে গোটা মিনিট হয়ে সারিছি সো আরম্ভ হয়ে সারিছে রেইনবো ঘটির আপনার এবং মোর দিল সেই দিলদার কানেকশন আবার সো রেইনবো এসএমএস সো আপনার হৃদয়ের গীত আপনার হৃদয় যাকে পৌঁছে দেব আপনার মিউজিক্যাল হোস্ট এন্ড দোজ সুভি সো আপনার ঢের সারা এসএমএস অলরেডি আসি পৌঁছি গলি সো যে রয়েছে নিউ লিসনার সমস্ত কহিকি তো যদি আপনার চাহিদা আপনার মনপসন্দ গীত রিকোয়েস্ট করা তাহলে নিজের ফোন উঠান্তু এসএমএস বক্স কু যাঁতু টাইপ করে দিও ক্যাপিটাল লেটর FMRC স্পেস দিয়ে লিখি দিও আপনার শুণবা চাহুবা গীতটি কেউ মুভি বা কেউ আলবম রু রয়েছে পঠাই দিও আপনার না ও ঠিকা লিখি 0949596321 নম্বরে আমি এসএমএস করবার নম্বরটি হচ্ছে 0949596321 আপনি চাইলে হোয়াটসঅ্যাপ জরিয়ে আপনার মনের গীত আমার পৌঁছে পারে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 8895254200 অলরেডি কিছু রিকোয়েস্ট আসি পৌঁছি যাই তো এই রিকোয়েস্টটি করছেন আবাস সেন রোহিত সেন দীপক কুমার রাজকুমার ভরদ্বাজ বিমল শ্রীবাস্তব মনীষ শর্মা রাজদীপ রায় এবং রুচিকা রায় অ্যান্ড করণ সেন টাটা স্টিল প্ল্যান্ট রু শুণবা চাইছেন প্রেম দিওয়ানি কথা চিত্র গোটে গীতটে এবং পরে পরে আমার সহিত যোড়ি আমার নিয়মিত শ্রোতা মুনি রাণী সোনা চন্দন সঞ্জু সন্তোষ নির্মল এবং মামালি কন্তোল আঠগড় শুণবা চাইছেন ওড়িয়া কথা চিত্র অঞ্জলি গোটে বহুত খাস বিউটিফুল ট্র্যাক সো বহুত ট্র্যাক আপনার পাখে পৌঁছে দেউছি স্টে টিউন 200.4 আকাশবাণী FM রেইনবো কটক দিল সেই দিলদার

0: थरे गले बार बार जीवा पाई इच्छा ही थाए थरे गले बहुत से सहर मन पड़ी थाए इच्छा ही थाए सब बेले से सहर को जीवा पाई बेले बेले तो एमिति भी इच्छा हुए जे सब किछि छाड़ी ए सहर रे रही जीवा पाई सेमति आपण मानकर मध्य सेमति फेवरेट सहर माने थिबो जोठी को आपण बार बार बारंबार बुलिबा पाई जीवा पाई चाहूथिबे इच्छा करूथिबे तो आम सहित कनेक्ट होंतु एंड कोहंतु आपण आपण मानकर सेई फेवरेट सहर विषय रे ता विषय रे टिके डिटेल्स आपण माने आम सहित शेयर करि परिबे सेठिकार बिदैतिबा किछि स्मृति आम सहित शेयर करि परिबे 0671230353 ए नंबर रे स्मृति सहित निजर स्मृति बांटतु ओके सो कहू कहू देखिबा फोन लाइन रे हमर कॉलर्स माने जोड़ी हेलेनी धीरे धीरे तो फर्स्ट कॉलर आज रो की अछंती तंका सहित कथा आवा हेलो
1: लक्ष्मी नमस्कार गुड मॉर्निंग
0: गुड मॉर्निंग के कहू छ सुभस्मिता वेलकम करछु एफएम रेनबो को केमती अछो
1: ठंडा
0: ज्वर बहुत अधिक अरे बाप रे माने देहटा पूरा पूरी खराब ही चलची ना माने कंटिन्यू चली सेथर को भी मो सहित कनेक्ट होती कहूल देह टे भल ना बोली ओके तो ठीक अच्छे भगवान को प्रार्थना करवा जल्दी आप सुस्थ हो जाते सेमती किसी ना थंडा ज्वर तो सब लग रही था ভাল হব তবে সুভস্মিতা আজ আমার ফার্স্ট কলর আপনার মানে তুমি কনেক্ট হয়েছ কুহ এমিতি কো সহর রয়েছে যে সহর কু বার বার বুলে যাওয়া ইচ্ছা হুয়ে
1: পাহাড় ও সমুদ্র বহুত ভাল লাগে না সুস্মিতা
0: আচ্ছা কোন সব স্মৃতি রয়েছে মানে কিছু সেমতি গোটে বিউটিফুল স্মৃতি যেটা কি শেয়ার করিবা পাই চাইবে
1: আজ্ঞা স্মৃতি তো বহুত কিছু আছে পুরীর গোটে স্মৃতি আছে কারণ মু তাকে ভালো কহিতে পারিবি নি কিন্তু হয়ে তো ভালো কি কহি পারিবি গোটে দৃষ্টি রু গোটে সমুদ্র লহরি আসছিল আমার ভাই তো সমুদ্রে গাধৌছিল হয়ে তো ভগবান দয়া সেমতি কিছু দুর্ঘটনা হেলানি সমুদ্র বহু স্পিডে তাকে ভিতরক টাণি নেইছিল লহরি
0: বিলকুল এমতি সমুদ্র মানে যেত আমি ফোন গাধবা যাচ্ছ বা গোটে খুশি মজার হজি যাচ্ছ সে সময় টিকি সতর্ক রহবা উচিত বিশেষ করে ছোট ছোট পিলা মানে যে ইয়ং পিলা মানে
1: অনেক
0: গাইড করা দরকার বহুত ভালো কথা থ্যাংক ইউ সো মচ সুস্মিতা আজ কল করি দেহ
1: মাগিছি মো মনস্কামনা পূরণ হয়েছে সব বর্ষ নড়িয়া পঠাই চৈত্র মাসে মো মন অছি মা তারিণী মন্দির যাই প্রসাদ নিয়ে আসুছিলি মো গোটে জায়গার বসিছিল আমি ফ্যামিলি সমস্ত বসছিল সমস্ত হাতের ভোগ লা কিন্তু মাকড় গোটে আসছিল তো মোটি হাতের হি ভোগ লেলা আর মো সামনার হি আরামসে বসিকি খাইলা সেটা সমস্তে কুহতি যে মো বহুত রক্ষিছি এমতি মো হাতের মাকড় নেই খাইছিল বলি
0: ক্যা বাত হে বিলকুল মানে গোটে পিওর সোল সেথিপাই তো নেচার কানেক্ট হুয়ে এমতি কোনসি না কোনসি মাধ্যমরে ওকে সো সুস্মিতা বহুত বঢিয়া লাগিলা থ্যাংক ইউ সো মচ আজি কল কল এন্ড সববেলে পজিটিভ রহিব নিহাতি ভাবে দেহ ভালো হয়েযিব ভগবান প্রার্থনা করিব জগন্নাথ ও মা তারিণী আপনার দেহ ভালো করে দিও ওকে
1: দিদি
0: নমস্কার নমস্কার

শুনছেন রেইনবো এসএমএস, সো 10:23 অলরেডি হেগলানি এন্ড বহুত সারা এসএমএস অনুরোধ গীত বর্তমান কম্পিউটর স্ক্রিন রয়েছে, আর কেমিতি প্লে করবি আপনার সম্মুখে।